শুভ সকাল আপনাদের সকলকে। একুশে রেডিওর সাপ্তাহিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমি অজয় কর। আপনারা এই অনুষ্ঠান শুনছেন ভ্যালি FM 89.5 মেগাহার্টজ। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হয় কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন এবং মাদার ল্যাঙ্গুয়েজ কনজারভেশন মুভমেন্ট ইন্টারন্যাশনাল ইনকর্পোরেটেড এর সৌজন্যে।

0: আপনারা যে গানটি শুনছিলেন সেটি ইউটিউব থেকে নেওয়া হয়েছে। আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো জানিয়ে আমাদেরকে লেখার অনুরোধ রইল। লেখা পাঠানোর ঠিকানা ekushereadio@gmail.com। আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা মাতৃভাষায় কথা বলুন, মাতৃভাষায় চর্চা করুন, মাতৃভাষা সংরক্ষণের প্রচেষ্টা করুন। কারণ মাতৃভাষা যেমন আপনার, তেমনি সেটি আপনার ছেলে মেয়েদেরও। যে যেখানে থাকুন ভালো থাকুন, এই কামনা রইল সকলের জন্য। শুভরাত্রি।
1: একুশে রেডিও ভ্যালুজ দ্য ইম্পর্টেন্স অফ অবজারভেন্স অফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। উই বিলিভ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ ইজ আওয়ার প্রাইড এন্ড উই প্রাউডলি স্পিক আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ হোয়ার এভার উই আর টু প্রিজার্ভ আওয়ার আইডেন্টিটি, কালচার এন্ড হেরিটেজ ফর আওয়ার চিলড্রেন।